মেতেকো সাহ হুন্নেটি হা নকাথি জিল তোমা কি না শান্তি নিখুর নথে নমতেকো আর মহিনা মাবানে লোলা আমি খালে লো সামাওয়ানি মানে নিহ ফুকা মাকাচা মিহ আংখুমেলে লাকা ইকুয়ারে ইনি কুশের হা আকি না কুম পা হুশবির তালি আকি না কুয়াইলে না মুসিয়া খেলি ওইগো নি সিকিনা সিও রাডিও মোসাম্বিকি হতে হতে নি মুঠেনকে সোনি সেফি উইন্ডে ই মাঠু বাতে পা এটু ইলে শেয়ানি ইলা নিমানা মানি মানা